0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমনে আছে?
1: আরে এটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেবেলে মোর বিশ্বাস রাখিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ হয়ে বরং পিড়ি পাই রহি থাকে। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট।

শ্রোতা বন্ধু, এবারে যে কার্যক্রম রিলে করি প্রচার করি বিবিধ ভারতী কেন্দ্র, আপনার কার্যক্রম শুনছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ডর 106.6 মেগাহার্জ যোগে। এই কার্যক্রম এক সময় শুনিপারছেন প্রসার ভারতীর মোবাইল আপ নিউজ অন এয়ার মাধ্যমে। সময় স্টুডিও ঘরে সন্ধ্যা 5টা প্রচার করছু এনসিআরটি দ্বারা প্রায়োজিত কার্যক্রম ওমা।

0: শ্রোতা বন্ধু, এতেবে যাই কার্যক্রম রিলে করে প্রচার করল আকাশবাণী কটক কেন্দ্র। আপনার কার্যক্রম শুছেন আকাশবাণী ব্রহ্মপুর কেন্দ্র, প্রসারিত হচ্ছে এফএম ব্যান্ড 100.6 মেগাহার্জ যোগে সমর স্টুডিও ঘরে রাত 7:30। আসন্তু শুনিবা আজ কৃষি সংসার কার্যক্রম। আজ উপস্থাপনায় অনেক নলিনীকান্ত গৌড়। এই কার্যক্রম শুনিবা পূর্ব শুনিবা কিছু বিজ্ঞাপন।
1: अय्यर, आपका घर तो 1970 से बना है ना, आज भी इतना स्ट्रॉन्ग कैसे है?
2: सिंपल है, तब भी भरोसा था और आज भी है। चेट्टीनाड सीमेंट पर
3: मजबूती जो सालों नहीं पीढ़ियों तक चले। चेट्टीनाड सीमेंट का सुपर ग्रेड सीमेंट 64 सालों की बुनियाद के साथ। चेट्टीनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
4: बदलाओ बदलाओ अभ्यास बदलाओ।
5: मशीन लुगा पकेबा पूर्व चेक करी नथिल कि?
4: बदलाओ बदलाओ अभ्यास बदलाओ। बे निकटस्थ बैंक जाई फटा पुराना नोट बदलंतु। जदि बैंक मना करे तो आरबीआई रो ओम्बड्समैन पाखरे अभियोग करंतु। आरबीआई कहे सचेतन होंतु सतर्क रहंतु।
6: আচ্ছা দাদাবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
7: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিরে মু সেতেবেলে মু বিশ্বাস রাখিদিলি এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
8: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বর পিঢ়ি পাই রহি থাই। চেটিনাট সিমেন্ট সুপার গ্রেড সিমেন্ট 64 বর্ষর দৃঢ় মূল দুয়া। চেটিনাট সিমেন্ট দ্য পারফেক্ট কংক্রিট চয়েস।
9: পবিত্র রথযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজার আপনাদের জানাচ্ছি অসময়ের শুভেচ্ছা। এই শুভ অবসরে সুভদ্রা শক্তি বাজারে এসেছি মা মানক হাত তৈরি হস্তন্ত ও হস্তকলা সামগ্রী সহিত মিলিটারি প্রস্তুত বিভিন্ন জৈবিক সামগ্রীর অপূর্ব সম্ভার। পবিত্র ঘোষযাত্রা উপলক্ষে সুভদ্রা শক্তি বাজারে বিভিন্ন ক্রয় উপরে স্বতন্ত্র রিহাতি। আসন্তু আপনার অপেক্ষার সুভদ্রা শক্তি বাজার, এসআইআরডি ক্যাম্পাস, ইউনাইটেড ভুবনেশ্বর।
10: एक मजबूत घर बिल्कुल उस पिता की तरह होता है जो हर मौसम सहकर भी घर की नींव को कहीं हिलने नहीं देता।
3: आपके घर के लिए भरोसे का दूसरा नाम चेटिनाड सीमेंट का मैक्स ग्रेड सीमेंट 64 सालों की बुनियाद के साथ। चेटिनाड सीमेंट द परफेक्ट कंक्रीट चॉइस।
11: एक प्रकार से पीएम जय अब गरीबों की जय बन गई है।

0: চতুর্দ দিগরে কি উৎসব, কিন্তু কটকর কারাগৃহরে বন্দী আজি বিক্রম দেব, নরসিংহ দেব আউ রামচন্দ্র দেব। গাও বৈতাড়িক গণ, গাও পুরবাসী, গাও সৈনিক, আশার যে মধুর তরঙ্গ হৃদয়ের খেলুথিলা আজি সুস্থ। ঠিক কহিছ, জন্মে যাহা বিহি করমে থিব লিহি। ও কি পরাজয়, কি লজ্জা, কি অপমান!
1: যাহা কহ নরসিংহ, লজ্জা হেউ, অখ্যাতি হেউ, অপমান হেউ, আউ সম্ভব নুহে।
2: তা সত ভাই, আউ সম্ভব নুহে। সৈন্য মানে সমস্ত নিহত।
1: নাহি নরসিংহ, অনুমাত্র উপায় থিলে বিক্রম আজি পুরুষোত্তমর দয়ার পাত্র হই নথান্তা। উপায় নাহি,
2: পছরে দশ জন সৈন্যক যে ছিড়া হইথান্তে। কাহার সাধ্য থিলা নরসিংহ আউ রামচন্দ্র দেবঙ্কু একারবাসরে আনি রখন্তা? কপালহীন বিধাতা বাম নরসিংহ, বিধাতা বাম।
1: কপালহীন নিশ্চয় বিধাতা বাম।
0: এ দাসত্ব সহ্য কিন্তু নিরুপায়। এ জীবন বর্তমান মরুভূমির ধূলিকণা ঠারু হীন, বৃথা আউ বঞ্চিবার কিন্তু উপায় নাহি। যে নিজ ইচ্ছা অনুরূপ প্রাণরে দুর্বল পরিণাম শেষ করিবি।

0: ప్రాసాదులను శుద్ధాజి భిక్షుకు నానా తరు అహరిహీను ప్రాణులు కొన్న పద్మావతి అజి క్యూరుణి బన ఫళము ఖాయి బన్య జంతు పరి బులుథివ ప్రాణాధిక పుత్ర సుమంత দিনে স্নেহরে কথা পদি কই নাই, এ সিংহাসনকু ভ্রুক্ষেপ কলা নাই, মোর ভর্ৎসনা সমক্ষে সিংহ সদৃশ উদার পদ বিক্ষেপ হয়ে চালি গলা, ভ্রুক্ষেপ কলা নাই, সুমন্ত উঠিথিব কর করুথিব বীরপুত্র মোর রঞ্চি রাজ্যর গৌরব, আজি কেউ বলস্তরে প্রিয়তম পুত্র সুমন্ত মোর ফেরিয়াস পদ্ম ফেরিয়াস মা কনক মধ্য ফেরিয়া মা।
1: মহারাজ, ওড়িশার রাজা পুরুষোত্তম দেব গড় নিকটে আসি যুদ্ধ করিবে, সৈন্য সামন্ত অকলন্তি।
0: হ্যাঁ প্রহরী, যুদ্ধ হেউ প্রহরী, কিছু ভয় নাই,
1: বড় নিকটরে শত্রু।
0: সে তো কল্পনার অতীত প্রহরী, অতি নিকটরে শত্রু, জীবনর প্রত্যেক ধমনীরে প্রতিতন্ত্রী ভেদ করি শত্রু, এ যুদ্ধরে মুঝে পরাস্ত, আও কি যুদ্ধ।
1: নগরবাসী বড় শঙ্কিত মহারাজ।
0: আচ্ছা,
1: যুদ্ধকু প্রস্তুত হেবা হেব।
0: প্রস্তুত প্রহরী, সবু প্রস্তুত, কাই কেউ বাটে যায়, ও যুদ্ধকু যায়।
1: মহারাজাঙ্কর এ কি পরিবর্তন, পাগল পরি যে এ পবনরে সে যেপরি উড়ি চালি গলে, প্রাণরে হর্ষ নাহি, মুখরে হাস্য নাহি, কোন এ সম্মুখরে যুদ্ধ, ভীষণ যুদ্ধ, কাঞ্চির কি ভাগ্য কি পরিণাম, যুদ্ধ সহায় প্রভু সাক্ষী গোপনাথ।
2: মহারাজা আসুছেন প্রহরে,
1: আসিবে এখনি মণিম,
2: যুদ্ধ আরম্ভ হয়ে গেলাই, শিক্ষা আসিবা দরকার।
1: যুদ্ধ হলে ছামু আপনি ভালো করে দেখুথিবে বলি মহারাজা কহিলে।
2: ମୁଁ ଦେଖିବି ପ୍ରହରେ, କିନ୍ତୁ କିଏ କହିପାରେ କାଞ୍ଚିର ଭାଗ୍ୟରେ କ'ଣ ଅଛି, କିନ୍ତୁ ବିଳମ୍ବ ହେଉଛି, ମହାରାଜା ଆସିବା ଆଉ କେତେ କାଳ ଯିବ, ଯା ପ୍ରହରେ ଦେଖ ତ।
1: ଯେ ଆଜ୍ଞା ମଣି,
2: କି ପରିଣାମ ଏ ଯୁଦ୍ଧରେ। ଏଇ ବୋଧେ ମହାରାଜା ଆସିଲେ, ଜୟ ହେବେ ଯୁଦ୍ଧରେ, କୃପା କର କୃପା କର ପ୍ରଭୁ ଗଣନାଥ, ବିଜେ କରନ୍ତୁ ମହାରାଜ, ବିଜେ କରନ୍ତୁ।
0: ମହାମନ୍ତ୍ରୀ, ରଣବାଜ ତ ବେଶ ବାଜୁଛି, ଯୁଦ୍ଧ ସେହିପରି ହେଉଛି ମନ୍ତ୍ରୀ,
2: ବେଶ ଚାଲିଥିବ, ଓଡ଼ିଆ ସେନାପତି ସଙ୍ଗେ କାର୍ତ୍ତିକରାୟ ଖୁବ ସମକକ୍ଷ।
0: ଆଚ୍ଛା, ମୁଁ ଯୁଦ୍ଧ ଭୂମିକି ଯାଏ ମନ୍ତ୍ରୀ।
2: ଅପେକ୍ଷା କରନ୍ତୁ ମହାରାଜ।
0: ଅପେକ୍ଷା କାହିଁକି
2: ନା ମହାରାଜ, ଅପେକ୍ଷା କରନ୍ତୁ,
0: ଯୁଦ୍ଧ ଭୂମିର କି ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ, ସେ କଥା ସମସ୍ତ ଅନ୍ନତନ୍ନ ନିରୀକ୍ଷା କରିବାକୁ ହେବ, ତୁମ୍ଭେ ସେହି ଶିଳି ଉପରେ ଉଠିଯାଇ ଦେଖ ତ ମହାମନ୍ତ୍ରୀ, ଆଉ କ'ଣ ହେଉଛି କୁହ।
2: ଭୀଷଣ ଯୁଦ୍ଧ ମହାରାଜ, ବା ବା କାର୍ତ୍ତିକ ରାୟ, ଯାଅ ଯାଅ।